घड़ी की तरफ देखता हूँ तो पूरे 6:30 बजने वाला है, तो वक्त हो गया है ना कुछ ज्ञान के बातें हो जाए। पुराने जमाने और इस जमाने के कुछ विद्वानों, कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर मशहूर लोगों ने कुछ बातें लिखे हैं, कुछ पोपी लेर सितात लिखे हैं, जो मैं आप सभी के साथ बांटना चाहता हूँ, क्योंकि ये ज्ञान से भरी हुई बातें हैं। ये शामिल लेकर के इन बातों से सुन सुन कर हम लोग कुछ ना कुछ तो हमेशा की तरह सीखते ही रहेंगे। दूसरा गौर फरमाए, बहुत ही पुराने जमाने का और महाज्ञानी श्री अल्बर्ट आइंस्टाइन नेचुरकंडिख एन ओक द आइटफिंडर फ्रॉम हेल्फिल साकस वाज द एटम बम इन फ्रॉम सेन बलंगलेक्स्ट आइटफिंडिंगर। और अल्बर्ट आइंस्टाइन ने कहा है जिंदगी के बारे में साथियों कि इधर इन इस अंशनी maar als een vis wordt beoordeeld op zijn vaardigheid om in bomen te klimmen, zal hij zichzelf zijn hele leven als een mislukkeling beschouwen. Akimekan is Sri Herman Finkers, die ne zindagie ke bare mein aro een doordenkertje. Wanneer ik gedronken heb, rijdt altijd mijn vrouw. En wanneer gebeuren de meeste ongelukken? Wanneer je gedronken hebt. Nog eentje van Albert Einstein Mahajani. Twee dingen zijn oneindig. Het universum en menselijke domheid. Maar van het universum weet ik het nog niet helemaal zeker. Winston Churchill, een van de leiders van Engeland, nee, heb ik iets zindigie gebaren met Rocky. Een appel per dag houdt de dokters weg, vooral als je goed mikt. Shirley Pradhom, Rocky, de geboorte van een recht betekent bijna altijd de dood van een vrijheid. Les Pascal, Kahayaroki, ik schrijf je een lange brief, want ik heb geen tijd voor een korte. Namelo Kapna, Bapu Sri Mahatma Gandhi ji ne dheer citate padhe likhe hai aur kahe hai. Oh, उन्हीं का एक van zijn citaat ये कह रहा है यार कि de intuïtie van een vrouw is vaak nuttiger gebleken dan de arrogante aanmatiging van de man die beweert alles te weten. Herman Finkers nekahe yar ki de cursus omgaan met teleurstellingen gaat wederom niet door. Maestro, de groot voetballer aller tijden van Nederland, Johan Cruijff, die neemt hij ook een hele goeie hoor. Winnen doe je niet alleen hoor, winnen doe je met z'n allen. Dus zo ver mogelijk samen. Herman Vinkers, neemt ook kahai, zat jokie, ik word wakker. Doe een plasje, sta op en denk, verrek, dat had anders omgemoeten. En zo hoort dat. Dus dat je op, heb je kuch gyan ke baate suna, jo kuch gyanio ne likha hai, ya shami lekar in baato ko mai aap sabhi ko sunaya, ki kuch na kuch in baato se hamesha ki tarah hum log to seekhte hi rahenge. तो प्रोग्राम को आगे बढ़ाता हूँ, घड़ी की तरफ देखते हुए तो देखा जाए कि 4 मिनट गुजर चुका है 6:30 बजने में। एक और जबरदस्त सॉन्ग आप सुनिए फ्रॉम द म्यूजिक फॉर्मेशन द स्टार्स, लेकिन इस बार गायक है द ग्रेट ग्रेट ग्रेट सिंगर फ्रॉम सुरीनाम मैस्ट्रो फारिस बरसाती, भुला दिया।

0: blijft het droog, waarbij vooral in het westen en zuiden brede opklaringen aanwezig zijn. De temperatuur daalt uiteindelijk naar waarden tussen de 11 en 16 graden. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
1: Har kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. Aap jaiye, hamara website hai aur hamara email hai info@fahonfm.nl. हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07736522747 मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-22.